শ্রোতা বন্ধু আপনার শুনেছেন ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা আকাশবাণী ভবানী পাটনা কেন্দ্রর। এছাড়া শিল্পী হলে সুবীর কুমার দাস গাইছেন পুরাতন রচনার।

গামা আর জমিকে কেনে পাশে আমি প্রস্তুত করমা। এন্তা হিপাশে যদি আমি চাষ করমা শ্রী পদ্ধতি দিই বলে আমার তলি বি বনে করি করি হিপারবা, আর সে তলি নু যেন গছ আঁকরিবা হিনু ধান বি বনে করি করি হিপারবা। তো আমার চাষি দাদা নানি মানে তো ভিন ভিন উপায়ে চাষ করছন একা, তো ই শ্রী পদ্ধতি নে বি তলি পকাই করি ধান চাষ কলে হেনু বি সেমানকে ভল ধান চাষ মিলি পারবা। আমার রাইজ উড়িষাতে ধান চাষ খুব হেসি আর ভিন ভিন উপায় নে হেসি, তো হেতির লাগি যেন চাষ আমি খুব করুচু হে চাষকে আমি ঠিকই পাশে যদি করমা, হে চাষ খালি আমার কাজে নেই সে, আমার রাইজ কাজে নেই সে, আমার দেশ কাজে বি গুটে না করি পারবা। কাঁ যে কি কথা নে অছে, চাষ কাম যার কেড়ে তিয়ার তার।

আকাশবাণী ভবানী পাটনা, বর্তমান শুনন্তু পুরাতনী ক্রমরে ওড়িশি। প্রথমে শিল্পী হলে জ্যোৎস্নারানী দাস, গীত রচনা করেছেন বনমালী।

শুভ সকাল শ্রোতা বন্ধু, পুণি থরে স্বাগত আপনার সমস্ত খোলা ঝরকার নূতন সংস্করণ রে। খরাদিনিয়া সকাল নিদ ভাঙ্গি যায় জলদি, পাহাড় উপরে সূর্য দিশে লাল সিন্দুর, ঝরকা বাটে আসি হালকা শীতল পবন। সতরে খুব ভাল লাগে এই সকাল সময়টা। তাহলে আসন্তু এই সুন্দর সময়কে উপভোগ করা আপনার সমস্ত প্রিয় কার্যক্রম খোলা ঝরকা সাথী। আজ এই কার্যক্রম সহ মু আছি আপনার সাথে নিহারিকা। নমস্কার।

0: এন্তা হেলে কেঁ হবা রোগ পোক টিকে কম হবার আশা থিসি। ইটা তো গলা এবে আসন জানমা কেনতা ম্যাটথি আমি ইতাকে বুনি পারমা। জমিকে টিকে গুণ করি দি করি উন্নত কিসমকে ধাড়িকে ধাড়ি 45 সেন্টিমিটর আর মঞ্জিকে মঞ্জি 30 সেন্টিমিটর ব্যবধানতি লগাবাকে পড়সি। শঙ্কর জাতীয় বিহনকে কেঁ করমা 60 সেন্টিমিটর আর মঞ্জিকে মঞ্জি 30 সেন্টিমিটর ব্যবধানতি আমকে লগাবাকে পড়বা। লগালে তো খালি নেই হি, খত সার বি টিকে দেবাকে পড়সি। গুটে একর পিছে 2 টন সড়া গোবর খত, 4 কেজি বোরেন আর উন্নত কিসম কাজে বইলে 6 কেজি যবক্ষার জান, 16 কেজি ফসফরস আর 12 কেজি পটাশ, আর শঙ্কর জাতীয় কাজে বইলে 12 কেজি যবক্ষার জান, 32 কেজি ফসফরস আর 24 কেজি পটাশ খাদ সার দরকার হেসি। পয়লা সার কেতে বলে দমা লগাবার 21 দিন উতারু, তার উতারু 45 দিন হিগলা বলে বাকি যেতে সার থিবা তাকে আমি দিদমা। উন্নত কিসম কাজে একর পিছা 3 কেজি আর শঙ্কর জাতীয় কাজে 6 কেজি যবক্ষার জান সার গুটে থরকে দেবাকে পড়সি। 3 হপ্তাহ হিগলা বলে টিকে কোড়া খুসা করি করি অনাবনা ঘাসকে বাছি বুছা দেবাকে পড়সি আর তার বতর দেখি করি প্যান টিকে দেবাকে পড়সি। আর 6 হপ্তাহ হিগলা বলে আর থরে কোড়া খুসা করি করি আমি তাকে সারসুরি টিকে দমা। আর খুব অনাবনা ঘাস হিচে বলে তেনকে আমি কাই করমা আলাকোর নেই হেলে পেন্ডি মেথালিন দেবাকে পড়সি। ই সূর্যমুখী ফসল কাজে টিকে জলসেচন আমকে ঠিকই পাশে করবাকে পড়বা। তার বতর দেখি করি যদি আমি প্যান নেই দমা বলে গছ মরি বসি। মঞ্জি বুনবার, ফুল ধরবার আর দানা ধরবার বেলকে আমকে টিকে তার বতর দেখি করি প্যান দেবাকে পড়বা। নেই হেলে গছর মূল মরি করি ফুল ঝড়ি যিবা, নেই হেলে দানা ঠিকই পাশে নেই আসে। কেতরা জিনিসকে টিকে আমকে ধ্যান দেবাকে পড়বা বইলে যেন সময়াথি ফুল আঁকড়ি বসি আর যেন সময়াথি মঞ্জি ধরি বসি, সে সময়াথি যদি আমি ঠিক হিপাশে প্যান নেই দমা বইলে মঞ্জি ফম্পা হইযা আর হে ঠিক হিপাশে নেই হি। হেতির লাগি টিকে আমকে হেটা টিকে ধ্যান দেবাকে পড়বা। এন্তা করি করি ঠিক হিপাশে যদি আমি কোড়া খুসা করমা বইলে সূর্যমুখী চাষ নু বি আমকে বনে দুই পয়সা লাভ মিলি পারবা।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
4: আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু প্রচার কল চাষ উপযোগী কার্যক্রম চাষর কথা। এবে আসন্তু শুনিবা মহিলা মানঙ্ক উদ্দেশ্যে কার্যক্রম শক্তি রূপা।

শ্রোতাবন্ধু, পরবর্তী গীতটি প্রচার করছু ইয়ে জবানি হে দিওয়ানি কথাচিত্রর দ্বৈতকণ্ঠে গাই শ্রীরামচন্দ্র ও শিল্পা রাও। গীতরচনা অমিতাভ ভট্টাচার্য, সঙ্গীত নির্দেশনা প্রীতম।

0: Elected Legislative Assembly of Tamil Nadu today. More than 100 members were sworn in after the pro tem speaker Karupaya invited the members. Chief Minister Joseph Vijay and the cabinet members, opposition leader Udayanidhi Stalin, former chief ministers Edappadi Palaniswami and O. Paneerselvam took the oaths today. Prominent members Premalatha Vijayakant, Soumya Ambumani and leaders of the alliance also took oaths. Information and Broadcasting Minister Ashwini Vaishnav has urged citizens and businesses to reduce expenditure on items that require foreign exchange in view of the ongoing global uncertainties. He was addressing the CII Annual Business Summit in New Delhi today.
1: We as citizens, as our Prime Minister has asked all of us to, can reduce our expenditure on everything that requires foreign exchange to be spent. And in our lives, in our own ways of working, we can identify whatever we can do to preserve the foreign exchange. Simultaneously, we must also earn the foreign exchange more and more. Both things have to go in parallel. So I'll request all of you to take cognizance of Honorable Prime Minister's call to the nation.
0: The centre has notified the implementation of the Vikasit Bharat Guarantee for Rozgar and Ajivika Mission Grameen Act 2025, VBGRAMJI. The act will be rolled out nationwide from the 1st of July this year. The Rural Development Ministry said the act, which guarantees 125 days of wage employment in every financial year, will empower rural India. Our correspondent reports that a provision of 95,692 crore rupees has been made in the current financial year for operationalization of the new framework across the country. The country's economy has stayed resilient despite global headwinds. According to an SBI research report released today, the economy is projected to grow by 6.6% in the fiscal year 2026-27. The report also estimates real GDP growth at nearly 7.2% in the fourth quarter of the last fiscal year. And with that, we end this news bulletin.
2: আকাশবাণী ভবানী পাটনা শ্রোতা বন্ধু রিলে করে প্রচার কল হিন্দি ও ইংরেজি সম্বাদ আকাশবাণী দিল্লির সময় অপরাহ্ন তিনটা বাজি দশ মিনিট চলিত অধিবেশনকু শেষ করা পূর্ব আসুন জাণি নেবা আমার পরবর্তী তৃতীয় অধিবেশনের প্রচার হওয়া থাকা কার্যক্রম গুড়িকর সূচনা সম্পর্কে অপরাহ্ন পাঁচটায় প্রচার করব প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ আকাশবাণী কটক কেন্দ্র যুববাণী শুণবে সাহিত্য পত্রিকা কার্যক্রম সাহিত্যায়ন অপরাহ্ন পাঁচটা বাজে দশ মিনিটে সমন্বিত কার্যক্রম যুবশক্তি সন্ধ্যা ছটা বাজে তিরিশ মিনিটে এবং রাতে সাতটা বাজে পঁচিশ মিনিটে জেলা হালচাল ক্রমে শুণবে ময়ূরভঞ্জ জেলা সম্পর্কের এই কার্যক্রম দ্বয় রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র রাতে সতেরো বাজি তিরিশ মিনিটে শুণবে চাষবাস কার্যক্রম রাতে আঠটায় প্রচার করব গীত ও গজল কার্যক্রম কণ্ঠশিল্পী অলকা ইয়াগ্নিক ও হরিহরণ আঞ্চলিক গীতক্রমে সম্বলপুরী গীত শুণবে রাতে আঠটা বাজি পনেরো মিনিটে কণ্ঠশিল্পী মানে হলে সুনীতা বেহেরা ও শঙ্করপ্রসাদ দত্ত স্পোর্টস গেম রাতে আঠটা বাজি তিরিশ মিনিটে স্পটলাইট রাতে নটা বাজি পনেরো মিনিটে পব্লিক স্পিক রাতে নটা বাজি তিরিশ মিনিটে এ সমস্ত কার্যক্রম রিলে করে শুণাইব আকাশবাণী দিল্লি কেন্দ্র রাতে দশটায় শুণবে ওড়িয়ার নাটক অন্তিম প্রভাত রচনা সন্তোষ কুমার প্রধান প্রযোজনা মনোরঞ্জন দাস শাস্ত্রীয় সঙ্গীত কার্যক্রমে প্রচার করব উস্তাদ ভডেগুলাম আলী খান শাস্ত্রীয় গায়ন রাতে দশটা বাজি তিরিশ মিনিটে রাগ মালকশ আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু এই আজ আমার কেন্দ্রর তৃতীয় অধিবেশনের প্রচার হওয়া কার্যক্রমগুলির সূচনা এইটি শেষ করছু আজর দ্বিতীয় অধিবেশন পরবর্তী তৃতীয় অধিবেশন আরম্ভ করব ঠিক অপরাহ্ন পাঁচটায় সেতবে যায় বিদায় দিয়ে

শ্রোতা বন্ধু, ঋতুর পরিবর্তন সহিত প্রকৃতি যেপরি নিজের রূপ বদলায়, সেপরি মানুষের জীবন ও অনুভূতি মধ্যে নূয়া আকার নেই থাকে। কেবে খরা দিনর নীরব দ্বিপহর, কেবে বর্ষার উৎকণ্ঠা, আও কেবে নদীর অশান্ত স্রোত, এই সবু কিছি ওড়িয়া জীবন সহ অত্যন্ত নিকটরে জড়িত। তেণু ওড়িয়া সাহিত্যের প্রকৃতি কেবল এক দৃশ্য নুহে, এহা মানুষের সুখ দুঃখ ভয় স্মৃতি ও সংঘর্ষর নীরব সাক্ষী। আম সাহিত্যিক মানে গ্রাম্য জীবনর মাটির গন্ধকু নিজ লেখার এমিতি ভাবে অঙ্কিত করেছেন যে পাঠক কিংবা শ্রোতা সেই পরিবেশকু নিজ মনরে অনুভব করে পারে। নদী, জঙ্গল, বর্ষা, বন্যা এগুড়িক কেবল প্রকৃতির অংশ নুহে, এহা মানুষের জীবনকু পরীক্ষা করুথিবা শক্তি মধ্যে। এই ভাবনাকু নিজ সাহিত্যরে অত্যন্ত সংবেদনশীল ভাবে উপস্থাপন করেছেন মনোজ দাস। তাঙ্ক কাহিনীর ঘটনাঠারু অধিক গুরুত্ব পায় মানুষের অন্তরজগত। সাধারণ জীবনর মধ্যরু সে খোঁজি নেইথান্তি গভীর দার্শনিক অর্থ। তাঙ্ক ভাষারে রহিথায় সরলতা, কিন্তু সেই সরলতার ভিতরে লুচিথায় জীবনর গভীর সত্য। হ্যাঁ শ্রোতা বন্ধু, আজির এই সাহিত্য আসরারে আমি শুনিবা তাঙ্ক এক চিন্তনপ্রবণ ও স্পর্শকাতর কাহিনী, বন্যা। বন্যা কেবল প্রকৃতির এক বিপর্যয়ের কাহিনী নুহে, এহা মানুষের মনোভাব, সময়ের পরীক্ষা ও জীবনর প্রকৃত চেহেরাকু উজাগর করুথিবা এক গভীর অনুভব। বিপদ সময়ের মানুষের ভিতরে লুচিথিবা ভয়, স্বার্থ, সহানুভূতি কিংবা মানবিকতা সবু কিছি ধীরে ধীরে স্পষ্ট হয়ে যায়। এই কাহিনী আমাকে সেই অনুভূতির সম্মুখীন করায়। তেবে আসন্তু শুনি নেবা বন্যার কাহিনী।

0: আকাশবাণী সম্বলপুর বর্তমান সময়ের
1: শুনিলে ওড়িয়া কথাচিত্র গীত আপনার সংবাদ।

ডক্টর মনসুখ মাণ্ডব্য বিজেপি রাষ্ট্র অধ্যক্ষ নীতিন নবীন পুডুচেরী বিজেপি দায়িত্বে থাকা নির্মল কুমার সুরন এবং বিজেপি রাজ্য সভাপতি ভিপি রামলিঙ্গম শপথ গ্রহণ উৎসবে উপস্থিত রইবে। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কহিছন্তি আসন্তা 45 দিন মধ্যে রাজ্য সীমান্তরে বাড় তৈরি পাই সীমা সুরক্ষা বাহিনীকু জমি হস্তান্তর করা যিব। নির্বাচন পরে পশ্চিমবঙ্গে গঠিত নূতন সরকারঙ্ক প্রথম ক্যাবিনেট বৈঠকরে এই নিষ্পত্তি গ্রহণ করা যাইছি। শ্রী অধিকারী মধ্যে কেন্দ্র সরকারঙ্ক আয়ুষ্মান ভারত স্বাস্থ্য যোজনা এবং কেন্দ্র সরকারঙ্ক অন্যান্য যোজনা রাজ্যে কার্যকরী করিবা লাগি ঘোষণা করিছন্তি। পশ্চিমবঙ্গে সরকারিভাবে আয়ুষ্মান ভারত যোজনাকু সামিল করা যাইছি। এসহিত প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাকু হাতকু নিয়া যাইছি। শ্রী অধিকারী কহিছন্তি কেন্দ্র সরকারঙ্ক মার্গদর্শিকা খুব শীঘ্র রাজ্যে কার্যকরী করা যিব। নির্বাচন প্রচার সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্কুল চাকরি আবেদন করিবার বয়স সীমা 5 বর্ষ কোহল সম্পর্কে দেইথিবা প্রতিশ্রুতি সম্পর্কিত প্রস্তাবকু রাজ্য ক্যাবিনেট মঞ্জুরি প্রদান করিছি। ক্যাবিনেটরে মধ্যে আইএএস আইপিএস এবং রাজ্য পুলিশ অধিকারীঙ্কু কেন্দ্রীয় প্রশিক্ষণ দেওয়া পাই নিষ্পত্তি নিয়া যাইছি। শ্রী অধিকারী কহিছন্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পক্ষরু জারি 2025 জুন জনগণনা সর্কুলারকু পূর্ব সরকার কার্যকরী করিনথ্যা বেলে ইয়াকু তুরন্ত কার্যকরী করিবা লাগি রাজ্য ক্যাবিনেটরে নিষ্পত্তি নিয়া যাইছি। দেশে পেট্রোলিয়াম জাত সামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে বলে কেন্দ্র সরকারঙ্ক পক্ষরু সূচনা দিয়েছে। ভারত নিকটরে 60 দিন অশোধিত তৈল প্রাকৃতিক গ্যাস এবং 45 দিন লাগে এলপিজি মজুদ রয়েছে কুহাযাইছে। নয়াদিল্লিরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অধ্যক্ষতায় অনুষ্ঠিত পশ্চিম এশিয়া পরিস্থিতি সংক্রান্ত পঞ্চম মন্ত্রীস্তরীয় বৈঠকরে এই সূচনা প্রদান করাযাইছে। বৈঠকরে পশ্চিম এশিয়ায় সৃষ্টি হইতিবা উত্তেজনামূলক পরিস্থিতি সংক্রান্তরে এবং জনসাধারণঙ্ক উপরে এহার সর্বনিম্ন প্রভাবকু হ্রাস করিবা লাগি দেশর প্রস্তুত সম্পর্কে আলোচনা করাযাইছে। আমেরিকা ইসরায়েল ইরান মধ্যে চালিথিবা বিবাদর 70 দিন ঊর্ধ্ব হয়ে কতক রাষ্ট্র সমেত ভারতে পেট্রোলিয়াম জাত সামগ্রী মূল্য স্থির রয়েছে। বৈঠকরে বৈদেশিক বিনিময় মুদ্রা পাণ্ঠি $703 বিলিয়ন স্থির রয়েছে সূচনা দিয়েছে। ভারত হচ্ছে বিশ্বর তৃতীয় সর্ববৃহৎ তৈল বিশোধনকারী এবং চতুর্থ সর্ববৃহৎ পেট্রোলিয়াম জাত সামগ্রী রপ্তানিকারী রাষ্ট্র। ভারত 150টি দেশক পেট্রোলিয়াম জাত সামগ্রী রপ্তানি করে ঘরোই চাহিদা পূর্ণ করছে। প্রতিরক্ষা মন্ত্রী শ্রী সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক জনসাধারণকু দেইথিবা আহ্বানকু কড়াকড়ি ভাবে পালন করিয়া পাই অধিকারীমানকু নির্দেশ দেইছন্তি। নয়াদিল্লিরে আয়োজিত আন্তঃমন্ত্রণালয়স্তরীয় বৈঠক পরে গণমাধ্যমকু সূচনা দেই পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস যুগ্ম সচিব সুজাতা শর্মা কহিছন্তি সরকার উপভোক্তামানকু তৈল যোগান সুনিশ্চিত করিছন্তি। গত 3 দিন মধ্যে 1,26,00,000 এলপিজি গ্যাস বুকিং করা যাইতে বেলে উপভোক্তামানকু 1,14,00,000 গ্যাস সিলিন্ডর যোগাই দিয়াযাইছে। শ্রীমতী শর্মা কহিছন্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসাধারণকু পেট্রোল এবং ডিজেল ব্যবহার হ্রাস করিবা সহ সরকারী পরিবহন ব্যবহার করিবাকু পরামর্শ দিয়েছন্তি। কেন্দ্র পরিবেশ জঙ্গল ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদব কহিছন্তি ব্যাঘ্র সংরক্ষণ পরিবেশ সুরক্ষা এবং প্রযুক্তিবিদ্যা ভিত্তিক অনুধ্যান পাই কোম্পানী সহায়তা পাণ্ঠির আবশ্যকতা রয়েছে। নয়াদিল্লিরে সিআইআই বার্ষিক বাণিজ্য সম্মেলনে যোগদেই বিশ্বর ব্যাঘ্র সংরক্ষণ উদ্যম দিগরে উদ্যোগপতিমানে সক্রিয়ভাবে সমর্থন জনাইবাকু শ্রী যাদব আহ্বান দিয়েছন্তি। ইরান এবং যুক্তরাষ্ট্র আমেরিকা মধ্যে চালিথিবা বিবাদর কোনসি স্থায়ী সমাধান হইপারু নাহিঁ। পশ্চিম এশিয়ায় সৃষ্টি হইতিবা উত্তেজনামূলক পরিস্থিতি এবং অস্থিরতার সমাধান পাই আন্তর্জাতীয় স্তরের উদ্যম এবং যুদ্ধবিরতি সত্ত্বে বিবাদর অন্ত হইনাহিঁ। আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রম্প চলিত সপ্তাহে চীন গস্ত অবসরে সেঠাকার কর্তৃপক্ষ সহ ইরান সহ চালিথিবা বিবাদ সম্পর্কে আলোচনা করিবার সম্ভাবনা রয়েছে। আইসিসি পুরুষ আন্তর্জাতীয় দিনিকিয়া দল র্যাঙ্কিংরে ভারত শীর্ষস্থান বজায় রাখিছে। আইসিসি পক্ষরু আজি প্রকাশিত বার্ষিক রিপোর্টরে এহা দর্শাযাইছে ভারতর রেটিং 1 পয়েন্ট হ্রাস পাই 118রে পৌঁছিছে। আইপিএল ক্রিকেটরে আউ কিছু সময় পরে পঞ্জাব কিংস ও দিল্লী ক্যাপিটালস মধ্যে ম্যাচ খেলা যিব। হিমাচল প্রদেশ ক্রিকেট আসোসিয়েশন স্টাডিয়ামটারে এই ম্যাচ অনুষ্ঠিত হেব। দিল্লী ক্যাপিটালস টস জিতি প্রথমে বোলিং করিবাকু নিষ্পত্তি নেইছে। মুখ্য সংবাদ পুনি থরে আগামী 1,000 বর্ষ পাই নাগরিকঙ্কু প্রোৎসাহিত করিবা উদ্দেশ্যে পালন করা যাউছি সোমনাথ অমৃত মহোৎসব কহিলে প্রধানমন্ত্রী। ভারতর প্রতিরক্ষা উৎপাদন 1 দশন্ধিরে 174 গুণ বৃদ্ধি। দেশে পেট্রোলিয়াম জাত সামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে সরকারঙ্কু সূচনা এবং আই

0: কপি গলা দাদা
1: কমপ্লা তো তো অনুষ্ঠান তরফরু আর তোর মোর তরফরু ধন্যবাদ গুটে দেওয়া পড়বা ধন্যবাদ দেওয়া সঙ্গে সঙ্গে তুই তো জানিছু আমার বৈঠকে ভিনে ভিনে দিন চাষী ভাই মানে আস তো হেনতা জনে আইছন মুই কথাবার্তা করুছে।

0: এটা আমি শুনলি দাদা,
1: শুনলু তো বাবু
0: নিদান কথা।
1: হ্যাঁ যে বাবু, আর গোটা আসল কথা ছাড়ি দিয়েছি।
0: কেদাটা
1: বিশেষজ্ঞ আজ্ঞার কথা
0: হয়
1: হে তো আসলে না আজ্ঞা
0: হয়
1: কথাবার্তা করুছে তুই শুন।
0: হ্যাঁ
2: শ্রোতা বন্ধু মানে আপন মানে তো জানিথিবে যেতেবেলে আমার ঘরকে লোকবাগ গোটা আইসন আমি কেনতা করি তাকে খানা পিনা দেমু কেনতা করি তাঁকর অতিথি সৎকার করমু সে বিষয়ে আমি চিন্তা করছু। যেতবে খাইবার সময় আইসি সেতবে মাছ হো কি মৌস হো টিকে দেওয়া লাগি আমি চেষ্টা করছু। আর বিশেষ করে যেন মানে আমার গাঁ মন্ত্রী রইছন সেমানে কুকুড়া পটে মারবা লাগি চেষ্টা করছন, আর কুকুড়া পটে খাইবাকে দেলে তাঁকর অতিথি খুশি হয় বলে ভাবছন। হলে ধীরে ধীরে আমার ঘর মনকে কুকুড়া মানে লোপ পাই যাচ্ছে। ইতার কারণ হেলা আমার যেন বজারকে ব্রয়লর কুকুড়া মানে আসলা গাঁকে গাঁ দোকান মানে হেলা ইতার দ্বারা লোক মানে কুকুড়া আর পালন নাই করবার না। তো আমি কেনতা করি ঘরে দেশি কুকুড়া পালন করমা, কেনতা করি যত্ন নতন কলে কুকুড়া বড়ি পারবা সে বিষয়ে কবা লাগি আজি আমার বৈঠককে অবসরপ্রাপ্ত উপখণ্ড প্রাণী চিকিৎসা অধিকারী ডক্টর পদ্মনিধি প্রধান আজ্ঞা আইসছন। তো আজ্ঞা সঙ্গে আমি কথাবার্তা করমা যে কেনতা করি আমি দেশি কুকুড়া পালন করমা। প্রধান আজ্ঞা জুহার।
3: জুহার
2: আজ্ঞা, প্রথম করে কহন আমার যে গাঁ মনকে যে লোক মানে অছন গাঁ গলি যে মানে বাস করুছন সেমানে কুকুড়া পালন করবার লাগি বহুত আগ্রহী আজ্ঞা। তো আমি যদি দেশি কুকুড়া পালন করমা কেনতা করে পালন করলে এই কুকুড়া পালন ঠিক হিসাবে রই পারবা সে বিষয়ে কোন আজ্ঞা?
3: যা ভাল কথা গোটে পচারিলে। কাঁটা হচ্ছে বেলে আমার কলাহান্ডি কোরাপুট এই বলাঙ্গীর জেলা মানকরে বেশি মানে গোরস কে ভাল নাই পান। যেটা কটক পুরী গলে কাঁটা গোটে পরব হলে তুই মিঠা খুলে বিকুবি কইসন
2: আজ্ঞা,
3: কিন্তু আমার আড়ে কইলে তুই কুকুড়া গোট পটে মারবু কামলি পচারেছন
2: আজ্ঞা।
3: সেতির লাগি আমার তি কুকুড়া আর খাসি এটা মানে মাংস কাজে আমার প্রিয়
2: আজ্ঞা।
3: কারণ সকালু যাইকি ওড়া ঝিটি করি পাঁচটা টেঙ্গনা মাছ ধরলে ফুনি আমি ভারি সর্দা
2: আজ্ঞা।
3: সেতির লাগি আমার সাইডরে কুকুড়া চাষ কে লোক মানে বেশি ভাল পাইছন
2: আজ্ঞা।
3: আর দেশি কুকুড়া যেন রকমের উন্নতি হয়েছি আর পয়সা আমি পাইছু সেটা তুমি আশ্চর্য হয়েযাব কইলে
2: আজ্ঞা।
3: সেটা কানা হয়েছি না সৎ কথা কবে গলে এই দেশি কুকুড়া মনে করো জন পাঁচটা কি দশটা রখলা গোটে কুকুড়া কানা হয়েছি না বরসকে চাল্লিশ রু পঁয়তাল্লিশটা অন্ডা দিছি সেই পঁয়তাল্লিশটা অন্ডা বরসকে তিন থর অন্ডা দেবা দেলে কানা আছে সেটাকে যদি ফুটে দল পঁয়তাল্লিশটা অন্ডা কোড়িটা গঞ্জা গলা আর কোড়িটা মাই সে কোড়িটা মাইকে যদি আমি দাঁত মুন্ড চাবিকে রখি দেবু দেড় বরস পর্যন্ত রইগলু তেনে আমকে যেন ছুয়া মানে হবা আমি হিসাব নাই করে পারু আমি গণি নাই পারু এনতা হইবা তুমি তেনে কেন করব না দিনকে গোটেক লাখা কুকুড়া বিকব। সেতির লাগি দেশি কুকুড়া এনতা লাভ আছে লোক ভাল পাইছন বজারে গলে ফুনি দেশি কুকুড়া মাংসর দাম বেশি সেতির লাগি কুকুড়া পালন করবাটা আমার নিহাতি দরকার আজি গাঁ গহলিরে লোকমানকর এটা সবুঠু সহজ উপায় হলা।
2: তো আজ্ঞা আপন তো দেশি কুকুড়া পালন কথা কইলে গোটে কথা কহন আমি তো দেশি কুকুড়া পালন করমু তো তার লাগি গোটে ঘর দরকার আজ্ঞা আর তার লাগি গোটে খাইবার জিনিস দরকার। তো যেন মানে বি দেশি কুকুড়া পালন করবার লাগি চাহুছন সেমানে কেনতা করি কুকুড়াকে রখলে ঠিক হিসাবে বড়ি পারবে আর কাঁ খাদ্য দেলে কুকুড়া মানে ধীরে ধীরে বড়ি করি আমি তাকে বিকবার হিসাব হি পারবা সে বিষয়ে কোন আজ্ঞা?
3: আমি কুকুড়া মানকে সৎ কথা কবা গলে দেশি কুকুড়া কিছু খাইবাকে নাই দেবার সেমানে চরি বুলি করি আসছন। ঘর কথা হলা কানা আমি ঘর সাইডরে ছোটিয়া ঘর গোটেকে হাতে লম্বা আর হাতে চৌড়ার গোটে গোটে কুঠরি করে দেবো ছান ছানটা মাটি খন্ডে লেসি করি গোটে গুড়া মানে করে দেবো
2: আজ্ঞা।
3: গুড়া করে দেলে কানা আসি যেন কুকুড়া কর করেছি কানাটা আসি না কুকুড়া সেতবে অন্ডা দেই বলি জায়গা খোঁজি বলছি
2: আজ্ঞা।
3: তোমনে কিছু বুঝি নাই পারো কেন খত গদাতি কেন পিয়াল গদাতি সেনে ফুনি অন্ডা দিয়ে দেশন সেতবে কর করাবা তুমি তার ঘর ঠিক করে দিয়েছ কুকুড়া সে ভিতরকে যা আর তলে গোটে তেলেন বাইরি গোটে রখি দিয়েছ নাহলে খন্ডে গাঁত বাইরি খোলি দিয়েছ খোলি দিয়ে তাহলে চষু টিকে পকাই দিয়েছ সেনে কাণা করব তুমি যেতবে কর করবা কুকুড়া গোটে অন্ডা গোটে ঘিনি আনবো বজার ধলা অন্ডা গোটে কুকুড়া অন্ডা গোটে রখিদেব নাই তো কুকুড়া অন্ডা পুনি নাই পাইলে গোটে গোলা পথর টি চাউল টিকে বাটিকি তাকে গোলাই দেলে অন্ডা বাগি দিশবা সেটাকে যদি তুমি রখিদেব হেনে সে কুকুড়া হবা এটা মোর অন্ডা লাগি লাগিকি অন্ডা দি তেল চালুথবা যেটা কুকুড়া বাহার সাইড রু কেনঠান ডিস্টার্ব নাই কি কেনঠানে অসুবিধা নেই কি কে নাই দেখি পারেন বলে কুকুড়া অন্ডা দি চালিথিবা না পনেরোটা পর্যন্ত যা তেনকে সে কুকুড়া কাঁ করবা উষ্মাবা যেন উষ্মাবা কথাটা কাঁড়া হচ্ছে না বড় কুকুড়া হলে পনেরোটা কুকুড়া অন্ডা ধরি পারবা ছান কুকুড়া হলে ছটা সাতটা ধরি পারবা যদি পনেরোটা অন্ডা দি দেব বেলে ভুলেই যা পদারটা মানে তেনকরি কাঁ করব ছোট কুকুড়া হাইতে চারি পাঁচটা অন্ডা দেব ছটা অন্ডা দেব বাকি অন্ডাকে তুমি খাই দেব আর তার খাদ্য কাজে তুমি চিন্তা করবার কিছু নাই না খাদ্য তো সে চরি বুলি করে আইসি আর তুমি যদি বেশি ভাল করে রখবার কথা হলে দুই তিনটা জিনিস মনে রখ তুমি ঘর পাখে খত গদা থা গোবর গদা থা যেনঠানে তুমি খরিকিনা মাছ সেখানে ময়লা পানি পড়িথিবা সেনে কানা করব টিকে গুড় পানি টিকে কি বিশ্রেন টিকে মাছ পানি টিকে ঝেটি দেলে মাছি বসবা হানে খত গদাতে যে

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: কার্যক্রমের শেষ সম্বলপুরী গীতটি শুনন্তু। যুগল কিশোর ষড়ঙ্গীঙ্କ ରଚନାରୁ ଦ୍ୱୈତକଣ୍ଠରେ ଗାଇଛନ୍ତି ଶଙ୍କର ପ୍ରସାଦ ଦତ୍ତ ଓ ସୁନିତା ବେହେରା।

0: ফেরি যা।
1: আপন কোন খাদ্য গ্রহণ করিবে নাহি সুলতানা?
0: না, মল্লিকা তোর অপরাজিতা, জীবনর শেষ রক্ত বিন্দু থিবা পর্যন্ত

0: কি সম্বাদ রক্ষি?
1: কিছু পরিবর্তন হই নাই জনাব।
0: রক্ষি,
1: অনেক সময় সুলতানা নীরব রয়েছেন, বেড়ে বেড়ে পাগলিনী পরি চিৎকার করছেন।
0: পাগলিনী পরি? এ কোন কুচি জাফর?
1: বন্দা মিছ কহু নাই মালিক।
0: সুলতানাঙ্ক খাদ্যপেয় কিছু অসুবিধা হই নাই তো?
1: অনেক দিন হেলা সে খাদ্য স্পর্শ করি না।
0: জাফর খা
1: পরিচারিকার পরিবেশিত সমস্ত খাদ্য সে প্রত্যাখ্যান করছেন।
0: প্রত্যাখ্যান করছেন? কিন্তু কাহিকি কাহিকি ব্যতিক্রম? সুলতানঙ্ক পাই সমস্ত সুব্যবস্থা করিবা কো মু তোতে নির্দেশ দেইছি, অথচ
1: মু নিরুপায় মালিক। মোর সমস্ত চেষ্টা বিফল হয়েছি, মু যেতে বুঝাইলে বি সে বুঝিবাকো প্রস্তুত নহন্তি।
0: তাহলে না না বিহিত ব্যবস্থা করিবাকো হবো। সুলতানঙ্ক কোনসি কষ্ট মু বরদাস্ত করিপারিবে?
1: আপনঙ্ক প্রতি সুলতানঙ্কর আদেশ অছি জনা।
0: আদেশ কি আদেশ রক্ষি?
1: এণিকি আউ কোনসি খাদ্য আপনার সুলতানঙ্ক নিকটকু প্রেরণ করিবে না।
0: সে কোন মতো অবিশ্বাস করতে?
1: না জনা, অনুগতর অনুদানকু সে ঘৃণা করতে। মোর কোনসি কসুর নাহি জনাব, আপন নিজে যাই পরীক্ষা করে আসি পারন্তি।
0: মানুছি মানুছি জাফর খা, মো দিনে সুলতানঙ্ক অনুগত ছিলি, আজি কিন্তু সুলতান মোর আশ্রিত। ভতিন্দার অবরুদ্ধ কারাকক্ষ তাঙ্কর আশ্রয়স্থল।
1: তাহলে তাহলে আপন কোন চাহান্তি সুলতান কারাকক্ষর অন্ধকার ভিতরে সরি সরি?
0: না না অসহ্য, আজ মু এর গোটে সমাধান চাহে। আজি হব সুলতানঙ্ক বন্দিত্বর শেষ নিষ্পত্তি।
1: সুবিধা সাহেব
0: ছ রক্ষী, এই মুহূর্তে সুলতানঙ্ক মু সাক্ষাৎ করিবাকু চাহে।